গাহল আমজ থাকাইনে চেকেট দর কোয়া তো খারাপ লক্ষিপ্ল খারাপ লক্ষিপ্ল বালানো।

0: Tana da chaja ti bium ye nye pone bina da lo jana ha bio du ye nye de gale na ya ti jela ho lo ye nye o aye cha gale bina ha da ga ma de aye buya ne cha da changa ye nye lo ga mu ayam kha jela lo bina ha da ne ayam jie na go i ma de ye nye de yo na lo uchi yu mu de akhani so aye mi do ne thon jue ne lo jona jeng na jona ng na lo ye nyo ngan ne ayo che mu ne ti khol wala pathon jula ma go i ma de u du tha ma
1: do ma khona ma thanya le ju
2: cha cha mya la go bu tha yu sa man la ya gong tho me ก็ว่ากะจ่อฉ่องละซะอยู่น้อละซุนเทฉ่องละกะจาซะโลยาลีกูบีมอเทมาอเทละกะจาซะถึงบีมอเทเทน้อชูมามาเฮ่มอติยาติเทน้อชูบอ
1: เฮ่อหลอมยาเอ๋นอลอซงเทช่องเอ๋เทมามาดูว่าโทติยาเทช่องน้องเทหน้าดูหลอมยาเอ๋นี่มาที่กองทางเทเทมาดู